0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে সত্যরঞ্জন দাসের অন্য এক রচনা দ্বৈতকণ্ঠে গাইছেন বিষ্ণুমোহন কবি এবং শরণ্য মিশ্রা।

শ্রোতা বন্ধু, সহরে বর্ষা হলে অনেক সময় কণ হয় না, রাস্তায় পানি জমি যায়, প্লাস্টিক এবং আবর্জনা নর্দমার মুহ বন্ধ করে দিয়ে, যা ফলের কি জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হুয়ে। ইয়া সহ কণ হুয়ে না, বিভিন্ন সময় দুর্গন্ধ সৃষ্টি হুয়ে, মশা এবং মাছি বড়ি যাতে, এথিরু বিভিন্ন রোগ ব্যাপিবার আশঙ্কা থাকে। তেণু রাস্তায় আবর্জনা ন ফিঙ্গিবা আম সমস্ত দায়িত্ব। পৌরসংস্থা সহ নাগরিক মানে মধ্যে সমান ভাবে সচেতন হওয়া দরকার। স্বচ্ছ সহর সুস্থ জীবনর পরিচয়।

শ্রোতা বন্ধু, পরিবেশকে পরিষ্কার রাখা কেবল সরকার কিংবা পৌর সংস্থার দায়িত্ব নুহ, এ আম সমস্ত সামূহিক দায়িত্ব। ঘর অগণা, স্কুল, অফিস, বাজার এবং সার্বজনীন স্থানক সফা রাখবেন প্রত্যেক নাগরিক সহযোগ আবশ্যক। আবর্জনা রাস্তা কিংবা নর্দমার ন ফিঙ্গি ডস্টবিন পকাইবা উচিত। প্লাস্টিক ব্যবহার যথাসম্ভব কমাইবা সহ কপড়া কিংবা সে ঝোটরে তৈরি হয়ে কিছু ব্যাগ ব্যবহার করা উচিত। স্বচ্ছতা সম্পর্কে পিলামানকু ঘরু হি শিক্ষা দেওয়া দরকার, কারণ সেমানে হি আগামী দিনের সচেতন নাগরিক। গাঁ কিংবা শহরের সময় সময়ের স্বচ্ছতা অভিযানের সামিল হওয়া দরকার। পড়োশী এবং বন্ধুমানকু মধ্য স্বচ্ছতার বার্তা দেওয়া আবশ্যক। সমস্ত সহযোগ যদি হব তাহলে আমি গোটে সুন্দর, স্বচ্ছ এবং সুস্থ সমাজ গড়ি পারিবা। না কোন কুজন শ্রোতা বন্ধু?

শ্রোতাবন্ধু, বর্ষা প্রকৃতির বরদান এবং পরিমল আমার স্বাস্থ্যের কবচ। এই দুইটির সন্তুলন রক্ষা করা আম সমস্ত দায়িত্ব। আসুন আজঠার বর্ষাদিনে পরিমল অভ্যাস কেমতি আমি আমার ভিতরে দৃঢ়ীভূত করা, ঘর গাঁ সহর এবং পরিবেশক পরিষ্কার রাখা, সচেতন হওয়া এবং অন্য সচেতন করা। এক স্বচ্ছ পরিবেশ হি সুস্থ সমাজের ভিত্তি।

0: হরণ করিবি, দেখিবি কিয়ে কিয়ে তোতে রক্ষা করিব।
1: নাথ নাথ, এ কি ভয়ঙ্কর মূর্তি, কাহাঠারে এতে রোষ?
0: কোন কহিবি প্রিয়ে, সে পাপমতী বনাসুর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করি তহিরে তৃপ্ত ন হই গোলক বিহারী শ্রীকৃষ্ণক সহিত সমর করিয়া প্রায় দৃঢ় অভিলাষ করিছি। মূর্খ বুঝি পড়ু নাহি তার অন্তিম সময় নিকট হইগলাণি, আউ তা সহিত মোর কৌণসি সম্পর্ক নাহি।
1: এথর তাকু ক্ষমা দিয়ন্তু নাথ, সে আমার সন্তান পরি, গণেশ কার্তিক যেপরি আম স্নেহর পাত্র, বাণা মধ্য সেইপরি।
0: স্বীকার করুচি বাণা আম সন্তান পরি, সেথিপাই তার জীবন ন নেই পারে, কিন্তু তার গর্ব খর্ব করিবি।
1: নাথ আপন তো নিজে তার দর্প বড়াইছন্তি, পুনি নিজে তাকু অপহরণ করিবে, এহা কোন উচিত হব?
0: তোমার অন্তর কথা মু বুঝুচি প্রিয়ে, সেথিপাই এথর তাকু ক্ষমা দিলি, কিন্তু ইহা পরি যদি সে কোনসি অপকর্ম করে। এই তো এ বাণ ইয়াড়কু আসুচি।
2: আহা প্রভু, মোর কলা সকন্দরে মা ভগবতীঙ্ক সহিত বিরাজমান হইছন্তি, জয় শিব শম্ভু, জয় মা ভগবতী।
1: বচ্ছা তৈলক্য বিজয়ী হো।
2: মা কৃপাময়ী, এ আশীর্বাদ করি মতে আও লজ্জা দিয়ন্তু নাহিঁ, বরং কামনা করন্তু মু যেপরি কাহা দ্বারা পরাজিত হুয়ে।
1: কাহিঁকি রে বাপ, তু এ কথা কাহিঁকি কহুছু?
0: তু তো জানু বসছ তো সমাজকন্দ যোদ্ধা এ ত্রিভুবনরে কেহি নাহি।
2: তাহলে মু ত্রিভুবন বিজয়ী হেলি কি পরি? শক্তির পরীক্ষা যদি হই না পারিলা তেবে শক্তি ধারণর মূল্য কর?
0: তেবে কোন তোর ইচ্ছা?
2: মো তুল্য বীর যদি কেহি নাহি তেবে আপন নিজে এ দাস সহিত সমরে অবতীর্ণ হুন।
0: প্রিয় তুমি শুইল তো, শুইল তো বাণার বচন, এই এই মোর বর প্রদানর ফল।
1: বচ্ছ বাণাসুর, এ কি অন্যায় কথা তো কহুচু?
2: কিছু অন্যায় নুহে মা, পিতাকে যুদ্ধরে পরাজিত কলে মোর আউ কাহাইকু ভয় নত, নচেত মতে স্পষ্ট কুহন্তু মো সমাসকন্দ যোদ্ধা কিয়ে।
0: তবে শুন বচ্চ, অচিরে তোর মনোকামনা পূর্ণ হেব, গোলেক বিহারী শ্রীকৃষ্ণক সহিত তো যুদ্ধরে অবতীর্ণ হেব।
2: জয় মা ভবানী, জয় প্রভু কৈলাসপতি, অধীন এবে মেলানি ঘেরুছি।
0: প্রিয়ে তুমি এবে মায়া কামিনী মানকু আদেশ দিও, সেমানে শ্রীকৃষ্ণক নাতি প্রদ্যুন্নর পুত্র অনিরুদ্ধ সহিত বাণাসুরর কন্যা উষার গোপন মিলন করান্তু।
1: গোপন মিলন?
0: অনিরুদ্ধ নিদ্রিত থিবা বেলে সেমানে তাকু উষার শয়ন কক্ষকু আনিবে, পুনি সেইপরি উষা নিদ্রা যাইথিবা বেলে অনিরুদ্ধকু অপহরণ করি নেবে, এই ঘটনারহি বাণা সহিত শ্রীকৃষ্ণক যুদ্ধ হেব।
1: যথাজ্ঞা স্বামী।

কি আশ্চর্য স্বপ্ন! কি এক অকলঙ্ক সুধাংশু বদনা যুবতী তার সুকোমল বাহুবন্ধনে মতো আবদ্ধ করে পুঁ মো নিকটর অপসারিত হয়ে গেল। এ কেউ স্থান? ইয়ে তোমার শয়নকক্ষ নহে, পুঁড় পলঙ্করে এটি শুয়েছি। এ অনিন্দ সুন্দরী তরুণীটি কি? মু তো ঠিক ইয়াকু স্বপ্নরে দেখিলি না, মু তো নিদ্রিত নহে, পূর্ণ জাগ্রত। ইয়ে এই তরুণী

0: এই যে মা চিত্র রেখা আসলানি
1: কোন হেলা সখী কিছু কহুনু যে
0: কহিছি তো চিত্র রেখা কেবে বিফল হই ফেরিব নাহি
1: তবে কাহান্তি মো বন্ধু
0: থয় ধর সখী সে ছদ্ম বেশরে আসিছন্তি তুমি আস মো সাথিরে
1: চলো সখী
2: উষা আজ হরগৌরী প্রসাদর মনর বিষাদ হৃদয়ের দুঃখ দূর হয়ে যাইছি সত কিন্তু প্রিয়ে কি জানে কাহার এই লীলা কি বা জানে কাহার আশ্চর্য খেলা কি আম্ভ দুইঙ্কু নিঃস্বার্থরে গোপনরে মিলন করাই পুনি বিচ্ছেদ ঘটাইছিলা পুনি কাহা দ্বারা আজ এ শুভ মিলন ঘটিল।

0: জানো তোর এই দুষ্কর্ম পাই তোতে কি দণ্ড ভোগ করিবা কু পড়িব।
1: আরে রে মেঞ্চড়া বড়ি মাপণ তো ভাঙ্গি দেবি নিচে আজি রে। আরে রে মেঞ্চড়া বড়ি মাপণ তো ভাঙ্গি দেবি নিচে আজি রে। তু কেউ সাহসে পছি মোর বাসে, তু কেউ সাহসে পছি মোর বাসে, করল।

0: হাজার দত্তরাজ,
1: যে মা ও তার সহচরী মানকু বন্দী কর, মু এ মূর্খটাকু নিজ হস্তরে শাস্তি দেবি।
0: যথা আজ্ঞা মণিমা।
2: সাবধান প্রহরী, যে মার অঙ্গ স্পর্শ কর না।
1: মূর্খ, তোর এ অস্পর্ধা তু পুনি মো প্রহরীকু আদেশ করিব।
2: মো অস্পর্ধার সাক্ষী মো হাতরে এই তরবারি, শক্তি অছি তো মো সহিত যুদ্ধরে অবতীর্ণ হো।
1: তু মো সহিত যুদ্ধ করিব বাণাসুর সহিত।

0: দত্তরাজ, কাহি গেল তোমার ত্রিভুবন বিজয় শক্তি? ওর হস্তে পরাজিত তুমি। প্রিয় তুমি, পিতা তোমার আহত, তাঙ্কর শুশ্রূষা কর।
1: পিতা, মু আপনকো দুঃখিনী কন্যা উষা।
2: উষা, তু উষা পাপিনী, কাহি কি মোর অঙ্গ স্পর্শ করু? দূর দূর কলঙ্কিনী, প্রহরী নেই যাই, তাকু নেই যাও। আউ কাহি গলা সে মূর্খ অনিরুদ্ধ,
0: সম্মুখরে তব দণ্ডায়মান বাণ বিজেতা অনিরুদ্ধ।
2: কোন কহিলু? বাণ বিজেতা।

0: শশক জিণিব রণে কেশরী কুপুড়ি মূষিক টলাই পারাই হিবাল
1: শুনা দত্যবর মৃত্যু তেব হস্ত মোর পরাজিত হয়ে যাবে হেলা না জ্ঞান এবে আউ নাহি পরিত্রাণ
0: মূর্খ পুনর্বার রণে এবে খুব অবতীর্ণ
1: প্রস্তুত মূর্খ।

আস সর্বে যদুবীরগণে আস সর্বে দ্বারকাধিবাসী এ মুহূর্তে বাণাপুরে যা খরতরে আজ নিশ্চয় হব বাণা সহিতরে চালো চালো সেনা সেনাপতি মেদিনী কম্পাই।

0: দূতাবর
1: আদেশ দ্বারিকাপতি
0: বাণাস কহ যাই প্রাণে আশা যেবে থায় তার অনিরুদ্ধে ঘেনি আসু শীঘ্র আম্ব পাশ তা নহিলে মুন্ডহীন গণ্ডিতার লটিব এ মহিলা।

0: মূর্খ বাণ আসুন, এবে তোর ইষ্ট স্মরণ কর।
1: রক্ষা কর, রক্ষা কর গোবিন্দ, মো বড় পুত্র বাণাসুর কু রক্ষা।
0: না ভবানী, মতে বাধা দিও নাই, মুঁ নিশ্চয় বাণাকু বধ করিবি।
1: বাণা, যুদ্ধরে তু হারি যাইছু, এবে কৃষ্ণ ঠারে ক্ষমা মাগি জীবন রক্ষা কর।
2: এ জীবন জীব পছে মুঁ তা ঠারে ক্ষমা মাগি পারিবি না।
0: শুনলে তো, শুনলে তো দেবী পার্বতী, মুঁ এবে চক্র স্মরণ করুছি।
1: মো মিনতি রক্ষা করিব নাহি জনার্দন।
0: তবে শুণ দেবী, তোমার অনুরোধ রক্ষা করি মুঁ তাকু প্রাণরে বধ করি নপারে, কিন্তু তার সহস্র বায়ু ছেদন করি তা গর্ব খর্ব করিবি।
1: দয়া সাগর শ্রীহরি, সহস্র বাহু মধ্যরু বাণার মাত্র চারি গোটি বাহু রক্ষা কর, সে মোর পুত্র পরি।
0: বেশ, তোমারই কথা হো।
3: এতে দিনকে, এতে দিনকে মো শক্তিহীন হলি, মোর অহংকার, মোর অহংকারর সমুচিত দণ্ড মু লাভ কলি। মধুসূদন, মতে ক্ষমা কর।
4: উঠ,
3: মতে ক্ষমা কর।
4: উঠ বীর, উঠ বীর বাণাসুর, উঠ।
3: মা দুর্গে, মোর প্রার্থনা, মোর কন্যা উষাকু মো তার যোগ্য পাত্র অনিরুদ্ধ হাতরে অর্পণ করুছি।
1: দ্বারিকাধিপতি তো প্রার্থনা নিশ্চয় পূর্ণ করিবে।
0: এই প্রস্তাবরে মু অতি আনন্দিত দেবী, চলন্তু আপন মানঙ্ক সম্মুখরে এ মিলন উৎসব অনুষ্ঠিত হেব।
5: শুনিলে গীতি নাট্য বাণা পরাজয়, মূল রচনা বাড়কৃষ্ণ মহান্তি, বেতার রূপান্তর গোপাল ছোটরায়, সঙ্গীত পরিচালনা করে বাড়কৃষ্ণ দাস এবং ভুবনেশ্বর মিশ্র, প্রযোজনা করে হেমন্ত কুমার দাস এবং গোপাল ছোটরায়, নাট্যাংশে বাণাসুর হেমন্ত কুমার দাস, উষা ঝর্ণা দাস, শিব অব্দুস সতার খান, দুর্গা সঞ্জীবনী সুধা পট্টনাইক, রাণী মনোরমা সৌদামিনী পণ্ডা, চিত্রলেখা বাসন্তী দেবী, সরলা বিজয়লক্ষ্মী সেঠি, অনিরুদ্ধ কেশবচন্দ্র শতপথী এবং জয়ন্ত শরৎচন্দ্র মূলিয়া। সঙ্গীতাংশে অতীশ কুমার মজুমদার, অনিমা কর, রাধামণি মহাপাত্র, শিশিরা দাস এবং ভিকারী চরণ বড়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কাস্টমার কেয়ার তরফর ফোন আসিতিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
4: ঠিক লাগুনি, স্ক্যাম বি হই পারে।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শুনন্ত রাম গীত পরিবেশন করছেন বৃন্দাবন খুকা এবং সাথী।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আরম্ভ করছু কার্যক্রম চিরহরি। সেথিরে শুণিবা কেতোটি ওড়িয়া লঘু সঙ্গীত এবং আলবম গীত। তবে শ্রোতা বন্ধু, আপনার এসএমএস জরিয়ে যে অনুরোধ গীত আসি আম পাখে পৌঁছিছি, সেইথর প্রথমে আরম্ভ করিবা। গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু আসিছি। সুনিতা পৃষ্টি লেখিছন্তি, হ্যুমান সাগরঙ্ক কণ্ঠে শুণিবে গোটে সুন্দর গীত। গীত রচনা রমাকান্ত দাস, সঙ্গীত অবিনাশ মিশ্রা।

0: Nueva dunia nueva.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ଆଉ ଗୋଟେ ଏସ୍ଏମ୍ଏସ୍ ଆସିଛି, ଲେଖିଛନ୍ତି ରଞ୍ଜନ କୁମାର ଗିଲ, କୈଳାସ ଚନ୍ଦ୍ର ଗିଲ, ଭାରତ ଚନ୍ଦ୍ର ପାତ୍ର, ମଙ୍ଗୁଳିକୁଣ୍ଡୁ, ପ୍ରଭାକର ପାତ୍ର। ଆପଣମାନେ ମହମ୍ମଦପୁର ବିଲାହାଟ କଟକରୁ ଏସ୍ଏମ୍ଏସ୍ଟି କରିଛନ୍ତି, ଆପଣ ଆମର ନିୟମିତ ଶ୍ରୋତା। ତେବେ ହ୍ୟୁମାନ ସାଗରଙ୍କ କଣ୍ଠରେ ଗୋଟିଏ ସୁନ୍ଦର ଗୀତ ଶୁଣିବା ପାଇଁ ଆପଣମାନେ ଇଚ୍ଛା କରିଛନ୍ତି। ଗୀତ ରଚନା ରମାକାନ୍ତ ଦାସ, ସଙ୍ଗୀତ ଜିତ୍ ବରାଲ।

0: শুন, 1-800 1551 এবং নাফেড হেল্পলাইন নম্বর গোটা রয়েছে 1-800-210-1222 এই উদ্বেগমুক্ত নম্বর মাধ্যমে সূচনা পাইপারে। তা ছড়া আমার ডিজিটাল প্লাটফর্ম আউ মধ্যে রয়েছে, সেতিরে চাষী মানে সূচনা পাইপারে। আমার প্রতি রাজ্যের যে অছি নাফেড কেন্দ্রীয় এজেন্সি এবং এনসিসিএফ এই যে দুইটি সংস্থা আছে, এই কেন্দ্রীয় নোডাল সংস্থা গুড়ি মধ্যে সেমানে সহায়তা নেই পারবে। তা ছড়া স্থানীয় স্তরে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রাজ্য কৃষি বিভাগ, কৃষক উৎপাদন সংগঠন যে ফার্মার প্রডিউসর অর্গানাইজেশন, আউ জেলা কৃষি কার্যালয়, ব্লক এবং পঞ্চায়েত স্তরে এ সম্বন্ধে সমস্ত সূচনা পাইপারে। চাষী ভাই ও ভৌণী মানে মধ্যে এই মিশন মাধ্যমে ডালি চাষ করে লাভ উঠা হলে সেমানে নিজ জেলার কৃষি অধিকারী তথা নিজ ব্লকর কৃষি সম্প্রসারণ অধিকারী সহ সম্পর্ক মধ্যে করে পারবে। অনলাইন মাধ্যমে আবেদন করা আমার চাষী ভাই ও ভৌণী মানে নিকটস্থ তা ঘর পাখে যে জনসেবা কেন্দ্র কমন সর্ভিস সেন্টার সহ যোগাযোগ করবে। আউ নাফেড র যে সেন্ট্রাল নোডাল এজেন্সি আমার রয়েছে তার ই সমৃদ্ধি পোর্টাল মধ্যে পঞ্জীকরণ করে পারবে।
1: আজ যা আমার আলোচনার বিষয় লা ডালি জাতীয় শস্যের আত্মনির্ভরশীলতা পাই অভিযান, এ সম্পর্ক আপনা আমার কার্যক্রম কু আসি অনেক গুড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেলে। খুব সুন্দর ভাবে যা হোক আপনার বুঝেকি আমার শ্রোতা বন্ধু মানুষ তথা আমার চাষী ভাই ভৌণী মানুষ কহিলে। সেথিপাই প্রফুল্ল বাবু আপনার আমার কৃষি সংসার কার্যক্রম তথা আকাশবাণী কটক কেন্দ্র তরফ অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: এ জেমাপা মহাশয় কেড়ে সুন্দর ভাবে বুঝেকি আমি ডালি জাতীয় শস্যের আত্মনির্ভরশীলতা পাই অভিযান সম্পর্কে বড়িয়া বড়িয়া কথা কহিলে। সরকার আমাকে এত সুবিধা সুযোগ যোগাই দৌঁচন্তি ডালি ফসল চাষ করিবা পাই, তেনু আমি সমস্তে আগভর হই সে সুবিধা নবা নিহাতি জরুরি। জেমাপা এমতি কথা হউতিলা আমা কথা সরিবনি, চালো উঠিবা। পানি পাগ কি শুনিব? আমি শুনিবা, আমা চাষী ভাই ভৌণী মানে শুনিবে, পানি পাগ শুনিবা, উঠিকে যিবা। হউ।
3: চাষী ভাই ও ভৌণী মানক পাই মিলিতবা পানি পাগ সূচনা জানা যাইছি। রাজ্যর কেতক স্থানরে স্বল্পরু মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হইপারে।

শ্রোতাবন্ধু, মানুষ এক সামাজিক প্রাণী, সমাজ ভিতরে সে রহে, সমাজের ভাল মন্দ ঘটনা ভিতরে সে নিজক সামিল করে, জীবনর চলাপথরে মানুষক অনেক বাধা বিঘ্ন এবং সুখ দুঃখক সামনা করা হয়ে থাকে, বেড়ে বেড়ে সেই ভিতরে সে বাটবড়া বি হয়ে যায়। সেতবে সে বিচার করে পারে না ভুল ঠিকর, সিদ্ধান্ত করে পারে না কোটা উচিত মার্গ আউ কোটা অনুচিত। মানুষ দ্বন্দ্বরে পড়ি যায়, যাহাকু নেই দেখা দিয়ে বিবাদ। কেতক সময়রে এইভাবে সমস্যা উগ্র রূপ বি নেই থাকে, ছোটিয়া ছোটিয়া ভুল পাই বি তাকু অনেক মূল্য দেবাকু হয়ে থাকে।

0: শ্রোতাবন্ধু, এবে চালিছে বর্ষা দিন। বর্ষা যোগু নদী, নাল, পোখরী, বিল সবুঠি পানি ভরি যাইছি। পানি দূষিত হওয়া যোগু বিভিন্ন প্রকার রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। সেইথিপাইঁ এই বর্ষা দিন মানঙ্করে স্বাস্থ্য প্রতি অধিক সচেতন হবার আবশ্যকতা রয়েছে। তেবে আজি প্রভাতরে এ সম্পর্কে সচেতনতার বার্তা রাখতে ডাক্তার নকুল সাহু।
1: পানি বহুত ভয় দূষিত অনেক পানি পিলা পেয়ে বা নিজে মা পিলা এসব
2: হাত সফা রাখি যা খাদ্য দৌড়া পাঁচ দেবে রোটা ভাইরস ভ্যাকসিন অই মাস চারি মাস ছ মাস দিয়ে যায় তাহলে বহুত ভালো কথা। যদি দিয়ে না আপনার যেত ঝাড়া হচ্ছে পতলা ঝাড়া হচ্ছে বারম্বার লুণ লেম্বু চিনি পা পিলা পেয়ে পে যদি অধিক ঝাড়া হচ্ছে জাইফল ভরিকি খোপারি আদ্বারা পিলার ভ্যাকসিনেসন ভাবে কাম করবে পিলা হঠাৎ জাল দিয়া হব না পিলা সুস্থ রহব যেমনি মাছ তার খাদ্যের ন বসতে দূষিত জল ব্যবহার করবে না মা হাত বারম্বার সাবুন ধোবে ধরিকি শিশু খুবাইবে যদি পিলার দেখুম দুর্বল দেখা যাচ্ছে আখি পত্তা বুলুনি এসব কিছু হচ্ছে তাহলে তাকে হসপিটাল নিয়ে উত্তম হব যে পানি জমিব সেটি মশা বড়ুচার বা মশা তাঁর অন্ডা দৌর বংশ বিস্তার করছেন আমি ঘরের চারিপাখে সফা সুতরা রাখিয়া কোটি সঞ্চিত পা রক্ষা না এবং যদি ডেঙ্গু মশা আমি কামুড়া তাহলে দুই তিন দিন ভিতরে তার লক্ষণ দেখা যাব এবং ডেঙ্গু জ্বর হব। ডেঙ্গু জ্বর মুখ্য লক্ষণ দেখা যায় আখির ভিতর পটে অধিক যন্ত্রণা গোড়া হাত অধিক যন্ত্রণা হব গণ্ঠি সব ফুলে যাব এবং দেহরে নালি নালি জার পড়ব কিন্তু সে সব প্লাস্টিক বা রক্ত কণিকে অণুচক্রিয়া আমি মারি দেবে সেই আমার দেহরে রক্তস্রাব হব নালি নালি দাগ পড়ব মুখ্য হচ্ছে প্রতিরোধ হব আমার যেমনি মশা আমি নগাড়ি মশারি এসব ব্যবহার করা গরম খাদ্য খাইবা সাবধানতার আবশ্যকতা রয়েছে আমি সাবধান রহবা।

শ্রোতাবন্ধু, গত কিছু বর্ষ মধ্যে দেখা যাইছে বজ্রপাত যোগুঁ অনেক ধন জীবনর ক্ষতি হয়েছে। এতে বিশেষ ভাবে শিকার হচ্ছেন বিলরে কাম করুথিবা শ্রমিক আউ গো সম্পদ। ক্ষেতরে কাম করুথিবা বেলে বজ্রপাত যোগুঁ এমানকর জীবন অকালরে চালি যাচ্ছে। বজ্রপাত যে আগুরু হেউনথিলা সে কথা নুহে। গত কিছু বর্ষ হব বিল গহীর ভিতরে থিবা উচ্চা উচ্চা তালগছ এবে আউ নাহি। সেই সুউচ্চ তালগছ বজ্রপাতর নিয়ন্ত্রক থিলা বলি বিশেষজ্ঞমানে মত দেউছন্তি। উচ্চা উচ্চা তালগছর অভাব পরিবেশ ও জলবায়ু প্রতি অনেক সমস্যা সৃষ্টি করেছে। এতিসহিত বায়া চড়েই ও শাগুণা ভলি পক্ষীমানে মধ্য বাসহরা হয়ে

সাধারণত বরষক বার মাস ছু ঋতু আসে ঋতু চাল যা ভিতরে আজ প্রকৃতির ভারসাম্য ন রহবা হেতু ঋতুচক্রে আজ পরিবর্তন সেই বিপদর সামনা করু আমে আমার জন হচ্ছে জীবন এই শ্রোতা বন্ধু আমি কন দায়ী নুহতে।

তাহলে শ্রোতা বন্ধু, সাধারণত খরাদিনে নই নাল গাড়িয়া পোখরী ঝরণা প্রভৃতি শুখিযা দ্বারা জল সংকটক আমি সামনা করে থাকে। তেমন ভরপুর জলপাই আমি সাধারণত বর্ষা দিনে বর্ষা জলক সংগ্রহ করে রাখিপার, কারণ বর্তমান সভ্যতার আধুনিককরণ, সহর বজার রাস্তাঘাট নির্মাণ তথা শিল্প কারখানা প্রতিষ্ঠা যোগ আমি জঙ্গলক কাটি কংক্রিটর রাস্তা করা দ্বারা বর্ষা জল মাটি আজ ছুঁইপারে না। তেমন এই বর্ষা সময় বহু পরিমাণের জল নাল দেই নদী মিশুছি এবং অনেক জল মধ্যে নষ্ট হেউছি। তেণু বর্ষা জলক সংগ্রহ করে আমি আমার দৈনন্দিন জীবনের মধ্যে ব্যবহার করে পারিবা।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: অবলা গীতরে শিল্পী মিতালী চিন্নারা পরবর্তী গীত গাইছেন্তি রজনীকান্ত নায়কঙ্কর রচনায়।

ভোগী রাজা আশ্রয় দেলে বেশিয়া পশা মদ এবং সুবর্ণ। এই কলি যেত আজ আশ্রয় পাইগলা কলা কন জানিছ মৃগ।